0: আচার নেবো, ওকে আমি আদর করি, তুমি তুমি আমি হাতে গেলে গেলাম
1: আমার
0: আগে।